গুরু বলো যে জন্না সিংগা সিংনিয়া নে ধর্ম হেত শীষ দিতে বন্ধ বন্ধ কটাই খোপরিয়া লোহাইয়া চরখড়িয়া তে চড়ে আরিয়া নাল চরাই গে গুরদুয়ারিয়া দি সেবা লাই কুরবানিয়া কিতিয়া ধর্ম নহি হারিয়া সিখে কেসা সবাসা নাল নিবাহি তিনা দি কমাই দা ਧਿਆਨ ਧਰ ਕੇ ਖਾਲਸਾ ਜੀ ਬੋਲੋ ਜੇ ਵਾਹਿਗੁਰੂ ਬੋਲੋ ਜੇ ਪੰਜਾਂ ਤਖਤਾਂ ਸਰਬੱਤ ਗੁਰਦੁਆਰਿਆਂ ਦਾ ਧਿਆਨ ਧਰ ਕੇ ਬੋਲੋ ਜੀ ਵਾਹਿਗੁਰੂ ਬੋਲੋ ਜੇ প্রথমে সর্বত খালসা জি কি অরদাস হ্যাঁ জি সর্বত।